दोस्तों हम फिर वापस आ गए हैं, तो हम चलते हैं हमारी जनता हम जलते हैं। आप लोग जानो है क्विक कितना चोरी भले पुलिसी ब्यूरो के घरवा के पछुए से है। पुलिसी ब्यूरो घरवा के पछुए से भैया थे कर बारे में फिहापी के पार्लियामेंटारियर सिद्रिक फंसामसोन बोले ब्लेफ एरबे कि हम लोग मांगेला जाने कब चोरी भय कैसे चोरी भय बोले सफल माला ट्रांसपेरेंसी कितना दिन हो गए चोरी बोले कुछ ना तुम बतावे हैं तो बताई गए खमीस का बोले रेख थे ओपन है इन्फॉर्मेर करे के तुम लोग के बारे में बोले जो क्विक चोरी भले को पुलिसी तरैन में से एक बारे में कमिटी जनरल जेसपोल के मिनिस्टर हरीश मनोरथ नेशनल असेंबली मेरा बैठ वो ने और बोले के चाहे बतावे के चीजों कहां गए ले बोले बकी वाई बे न करी से बोले है वास नीत अनवेश और बोले के नीत खते कर फॉर द फरकादरिंग एंड एक बैन नीत खवेश वह खा नीत इन कमिटी जनरल को मन प्राथन ओवर क्विक दर फरदुइने इज ऑन प्लेक वार द पॉलिसी टू सिक्स ऑफ हडन सो मुटन हेवन स्टार्ट द पॉलिसी बोफन DNA, the minister of the president, Stephen Samson, in the interview. Obole hega de politicus geloof in de principe van gelijke monniken, gelijke kappen. En stel dat bijvoorbeeld in de zaak van gewezen minister Bronto, naam van de PL wel openlijk is genoemd, is hij in de openbare vergadering in staat van beschuldiging is gesteld. Obole Samson, bole NDPK, parlementariër E.B. Joneske, op de dag van de comité generaal, ik ook gehele show opvoering kunnen gaan willen geven in de aanwezigheid van de pers door de vergadering. Eerst wel bij te wonen en achteraf buiten in de aanwezigheid van de pers zijn kritiek te leveren. Ook ANPS'ke fractie willen gaan maak lemmetje meegewerkt aan zijn vergadering. Je moet een pertinent weigeren om te gaan, omdat het niet kan. De eerste bebaard willen hij, of willen hij en gezien met een jaar een vrouw als president. Die vrouw had jou beloofd dat ze mensen naar de PG zou sturen. Bolle ook zou zij moeten huilen. Hoeveel mensen heeft ze al naar de PG gestuurd van al die zaken? Want u bolera inderdaad, Simons bolera president. Bolle ki, toen jij John Partij gebaarde, bolle je toen ik je bolle de gaien, bolle de stuur ik jou naar de PG. Dan bolle aan itra chichuri, we keimela ke bolle. ओ पीखी में पढ़ाई सब देखो भैया एक आदमी 51 यार के एक आदमी हाँ दोस्तों एक आदमी 51 यार के अपन घर में बंदूक से अपने आप के दाग ली से भैया ये बात हुए सीधो रेजो वेख में 51 यार के वो आदमी अतवार के सवेरे मर गए है अपन बंदूक से अपने आप के स्टाक के सेल्फ मोड कलेश में से और यहाँ बताए गए हैं लेडी दौरव की सिपाही एक बारे में ऑन द सुख करे है कि बातचीत कैसे है बताए गए है गा यदमी अपन स्लाब कामर में रहा और बोले है गा पता चलल है कि अपन मुड़ी में दाकी से बंदूक से और बोले द यख हुए देश न तुल किन बसला खनों में में से और बोले ओए मिनिस्टर इस लीफन इस लेखाम फ्रेगेगेवन ना द नाम स्टैंड वन टी सेल्फ मोड के बारे में है हमारे प्यारे प्यारे जिंदा। अब देखो भैया स्विट्जरलैंड में इतना जबर बिजली चमकल है ब्लिक्सम इंसलाख मारी से स्विट्जरलैंड में कि सवन भेड़ा मर गए भाई। अब देखो यहाँ क्या हुए बड़ी दुख के बात है होंदर दर भेड़ा बोले हैगा बिजली मारी से वारन ओम से तीखन वल्फंत बस्कर्मन साइन इन हेड स्ट्राइट वेस्ट फॉर स्विट्जरलैंड ओम इट लीफर कोमन नून ब्लिक्सम इंसलाग बोले 80 अंदर स्कापन ओवरलीफ द ब्लिक्सम बोले हैगा द स्वार्ट न्यू स्कापन वारन ऑफ एट क्लेने अफगलोपन ट्रेन ऑफ एन बेरखवेड टेन साइड ईस्ट ओस्टन और बोले हैगा जेकर रहा भड़ोन भैया जेकर भेड़ा रहा जाने स्कापर रहा वो बोले हैगा सही द डीर फ्रुक नीचे देख ऑफ एलकार स्टोनन मार दो द ऑफ फन वोल्फन द कुडस बदरेगन moeten er beschermde maatregelen worden genomen die eerder niet nodig was. Op de Duitse media schrijven dat de
karkassen per helikopter van de berg worden verwijderd. 26.000 bliksemontladingen schrijft omroep in de TV, mensen. Toen je toch bij die gejepke baat, hé, hamari janta. अब देखो भैया अब हम जाएला रुसलान नदेसवा के ओर मां हम जाएला गैगरी रुसलान के बारे में बोले फीसे प्रेसिडेंट गैगरी रुसलान हीव टू रिपब्लिक ऑफ द ईस्ट 12 मंथन फॉर द कैबिनेट सिमोन रुसलान volgens hem nam de regering het bestuur over onder moeilijke omstandigheden, maar is ervoor gekozen om niet veel te praten en vooral te werken van oplossing voor de uitbolle hamlo bout na mangile batiai bolle hamlo kaam karab बोले हम लोग बहुत मुइलक टाइप पे ले ली बाटी रे कब तुल मुइलक ना है देसुआ में भैया फनाफ तक तक से मुइलक मुइलक के चीज भैले अब ये लमिया बोले मुइलक टाइप में पहला नहीं बना ले फीपी बोले बहुत ना बतिया वन आदमी एकर बारे में पॉजिटिव ना बतिया कोई एक नाम धरे ई कोई नाम धरे उ तो यहां बोले फ्रीडा हारमोनी एंड रिस रिसलैंड बोले है बोले सामन वर्किंग रखेरिंग से बोले ग्रोथ प्रेस्टेशन फॉर afgelopen jaar. Na een jaar kunnen de voorzichtigen tot de conclusie komen dat wij vrede, harmonie en vooral rust hebben weten uit te stralen. Dus ik vraag me af, mensen, heeft rust thuis, maar die mensen die duur moeten betalen in de winkel, die mensen hebben thuis niet rust. Dat mag ze zeker weten. Maar in de hakering bang 90 miljoen SRD financieel krijgt de zwaar met zonnepanelen ke bare mee. Ha, zonnepanelen ke bare mee. Hakering bang 90 miljoen beskik bar krijgt SRD ke bare mee. Dosto, bolle voor huishouden die willen investeren in zonnepanelen, bolle nieuwe kredietfaciliteit heeft een maximaal looptijd van 90 maanden, 9% rente per यार भरिए उतना पैसा उस बस्किक बार के जब मंगे सोना पनीर लगावे तब हाकरिंग बांग बोले है सोना एनर्जी फॉर मेर बिजनेस बराबर बार माकन volgens CEO Rafiq kunnen huishoudens onder gunstige voorwaarden geld lenen van aanschaf al gunstige 9% hebben. Ja, te gunstig vind ik niet zelf voor mensen, maar goed, dan moeten de mensen wel weten. Opleiding overal in de bankwezen te je mag je karja leweet, hakring bank en je leesje kohe, 90 miljoen dat je mag je zo'n appel in lagawe tap. Ik er bare mee he, hamare janta aur ya HPV vaccinatie ouderen en sommige scholen steunen voor de HPV vaccinatie niet mensen. Ja, betaalde zorgpunt scholieren John Higa. Bolle onvoldoende medewerk paarwe Higa. Api HPV vaccinatie ke baare me. Jonge meisjes John Higa. Bolle Higa vaccineert we tegen baarmoeder halskanker ke baare me. Eker baare me Richard Cartomo. Manager in nationaal immunisatie programma ke. O bolle HPV John we vaccin he. Bolle beskerm kere Higa. Baarmoeder halskanker ke. O bolle ouders wil hun kinderen tegen de ziekte laten vaccineren. Ook werken niet alle scholen mee wanneer vaccinatieteams langskomen om kinderen te vaccineren. Terwijl het volgens Cartomo een zeer effectief vaccin gaat, mensen te doen. Ja, nou, bhaiya, hum logke vaccinatie ke bare mein, corona ke bare mein, kitna hiya garma garam hovega, hi khud yong ke bare mein. Ikar bare mein tulun jano hai koi positief watia koi negatief watia maar mensen zijn niet blij op die goede jongen over de situatie. Ham jale bhaiya onderzoek bhoe ego toko hai Rotterdam mein bole bhaiya ego toko Suriname se winkel hai aur batave hai bhaiya wetwasak karat ra druk saak ke bare mein pakdan hai dukaniya Suriname se winkel hai ga toko ego hai Rotterdam mein aur bataye gaye hai ga wetwasak karat Surinaamse toko Rotterdam mee, 55-jarige Rotterdam 55-jarige ego in Den Haag keer
51-jarige Rotterdammer Iker Barime Pagrane, verdacht van onder en meer witwassen, drugsdelicten, fraude en deelname aan criminele organisatie. Dat doe ik niet aan de als dekmantel mensen. Op de toko is in beslag waren genomen. Spoorpijlen bij je telefoon, laptop, spoorpijlen. Op de Nederlandse politie, Satratar Kulik, bekendker deze ga. Inmiddels zich heeft gegevens op een brede witwassen drugsnetwerk. De zaak kwam mee met rol bij de 51-jarige Ademia en zijn 42-jarige vrouw werden aangehouden. Ze hebben pakrara, bolle dunu parania onderneming. Ra Suriname met Surinaamse gerechten, beetje traan. Worden verkocht vanuit het bedrijf, zouden grote geldbedragen zijn witgewassen. Obole hega. Volgens de politie konden klanten bij de ondernemer vermoedelijk bolega krijgt cryptovaluta omzetten in contant geld. Om geen argwaan te wekken zou het geld zijn meegegeven in tasjes van de toko. In de keuken werd bovendien een geldtelmachine aangetroffen. Obolega verdenken uitgebreid naar drugsdelicten. Obole de gegevens op de inbeslag genomen. Politie alleen onderzoeker is 55-jarige Hagenaar. 51-jarige Rotterdammer. Ik erbaar inmiddels door criminele geldraad via valse facturen. De verdachten zouden gebruik hebben gemaakt van de cashcompensatiemodel. Toen hier bij kitre lok to janingel hoeja kon Surinaamse winkel ke baatjeet hoewe he. Lekin jep un naam na likhele media me bhaiya dhamme batawe ki kaun kaam he. Gaat u maar lekker even zelf onderzoeken over welke Surinaamse winkel het gaat. Welke toko het gaat, mensen. Daar gaat het om. President Simon communiceert beter dan haar voorganger. Iso mohardo bole bhaiya. Bole he chance zoki ose na batia. Maar bole Simon ose batia he. Ari batia kakari binnenkort moet je voor de rechter, mensen. Het is een zaak van Bronto. Van miljoenen de fraude zaak, mensen. We weten allemaal. Hij is een staatsbeschuldiging. En hij heeft hij gehad van de DNA. Samen met andere twee mensen. Hoefdraad en Riyad Noor Mohammed, mensen. Dat weten we wel. तो ये बात है हमारे प्यारे प्यारे जनता जो आप लोग को हम

0: खूबसूरत है वो इतना कि सहा नहीं जाता। उदित नारायण आपको सुनाए गीत गजल के कार्यक्रम में फिल्म रोग में से निकाल कर। जी हाँ, फिल्म रोग में से निकाल कर 2005 का ये फिल्म है और शुभकामना के साथ पेश किया गया यूसुफ, माशुक यूसुफ जो मेरे सामने बैठा हुआ है, यूसुफ की तरफ से माशुका शीला जी के लिए जो इबन बेरुख में बैठी हुई है, यूसुफ की तरफ से शीला जी के लिए शुभकामना के साथ एक शुभ रात्रि पेश करते हुए ये शानदार गीत पेश हुआ। अच्छा भैया अनिल, आपका गीत अभी हम चलाएंगे, लेकिन उससे पहले एक टेलीफोन ले लें। हाँ देखते हैं, पाकिस्तानी रेडियो खुदनाफंस।
1: Goedenavond, u spreekt met Angela uit Almere.
0: Dag mevrouw Angela.
1: Dat is een tijdje geleden weer, hè? Goedenavond.
0: Ja, inderdaad. Ik heb u vorige week gemist.
1: Dat klopt.
0: Ja, zie je.
1: ik was vorige week naar het museum, dus vandaag ben ik thuis. En toen dacht ik, laat ik weer even een liedje aanvragen.
0: Dat moet ook gebeuren, naar het museum gaan.
1: Absoluut.
0: En voor de rest alles prima, mevrouw Angela?
1: Gaat goed. Ik heb vandaag heerlijke appelchutney gemaakt uit de tuin van mijn moeder.
0: Noem me grap. Het is uit uw eigen tuin?
1: Uit de tuin van mijn moeder.
0: Oh, maakt niet uit.
1: Prachtige moestuin. Sorry, wat zegt u?
0: We blijven hetzelfde. Ik ook gehouden de baboon terena baboon ching. Zeg, maaike hoit, wakker keetke, zei toer keetke, maakt niet uit.
1: Dat is waar, dat is waar.
0: Chutney is belangrijk.
1: Ja, ze heeft een prachtige moestuin en ik heb heerlijke appels meegenomen. Dus ik heb vandaag lekker appel chutney gemaakt.
0: Nou, geweldig. Gaan bijna mangelen bullen. Chutney het niet maken, hè?
1: Ja, het is dat u op afstand bent, hè? Anders had u het kunnen ruiken, ja. Okay.
0: Mevrouw Angela, heeft u een gezegde of iets dergelijks? Wat nou?
1: Ik heb wel een mop.
0: Ah, ja, go ahead. Ja.
1: Mm-hmm. Nou, daar komt hij hoor. Jantje komt thuis en zegt tegen vader: mm-hmm. Papa, ik wil later rijk worden. Dan wil ik een groot huis zonder badkamer en 11 bedienden en veel eten natuurlijk.
0: Veel?
1: Geen badkamer, vraagt vader.
0: Oh, oké.
1: Nee, antwoordt Jantje, want ik wil stinkend rijk worden.
0: Ja, dat is waar.
1: Ja. Dus,
0: Mooi, geweldig. Ja, dankjewel. De luisteraars zullen dat ook gehoord hebben en genoten hebben.
1: Ja, absoluut. Ik hoop het ook.
0: Ja, zeker.
1: Ik heb een mooi liedje die ik wil aanvragen.
0: Ja, mevrouw Angela, met welk lied kunnen wij jou vanavond blij maken, betalen?
1: Nou, ik zou heel graag een music track willen aanvragen van Chikma.
0: Van?
1: En de naam is Har Janam Kelie.
0: Har Janam ke liye.
1: Okay. Ja.
0: Nee. Dan hoop ik dat ik hem vind.
1: Nou, dat zou fantastisch zijn. Voor mijn partner, voor mijn man Naveen Gopal Rai.
0: Naveen?
1: Naveen Gopal Rai.
0: Naveen Gopal Rai. Oké. Prima.
1: Lief,
0: mevrouw Angela, dank je wel.
1: Graag
0: gedaan.
1: Ik wil jullie heel veel succes wensen vanavond nog, hè, met de uitzending. En ik luister graag naar jullie liedjes.
0: Nou, geweldig. Dankjewel mevrouw Angela. Ik wens jullie ook een fijne avond en heel veel luisterplezier. En tot over 2 weken, want vandaag over 8 dagen ben ik er niet. Om te betalen. Ja,
1: nou,
0: helaas.
1: Dan over 2 weken weer.
0: Ja.
1: Fijn, hartelijk dank hoor.
0: Mevrouw Angela, dank je wel.
1: Graag gedaan, ja, succes.
0: Groeten aan Naveen.
1: Ga ik zeker doen, dank u wel.
0: Dank je wel. Dag. Ye thi Angela ji, Almere ke rehne wali. To chaliye agla geet hum pesh karne wale hain aur wo hai hamare sahyogi jo hai. Ji haan, hamare sahyogi jo hai Anil Sarju. आपको पता है अनिल सरजू शुक्रवार को, जहाँ तक मेरा ख्याल मंगलवार को भी, मंगल और शुक्रवार को वो कार्यक्रम पेश करता है और हर सप्ताह वो कराओके करता है अपने जगह पर। तो भैया अनिल, आपको भी बहुत बहुत धन्यवाद। भैया अनिल ये गीत सुनना चाहता है महेंद्र कपूर जी की आवाज़ में, फिल्म है तवाइफ नेक थी फैफ तख्त रवि के साज पर। तो भैया अनिल के लिए शुभकामना के साथ और साथ ही साथ राबिया के लिए बहुत बहुत धन्यवाद। भैया अनिल, लीजिए आपकी मांगी हुई गीत, बस सिर्फ बटन दबाना है, फिल्म तवाइफ में से निकाल कर रखे हैं।

0: फिल्म सोन ऑफ इंडिया का एक गीत हम रोक देते हैं यहाँ से भैया यूसेफ.
1: Ja, ik wil al de mensen bedanken die vanavond hebben gebeld. Dat is mevrouw Sila uit Ippenburg, de heer Mohamed uit Den Haag, mevrouw Ursula uit Rotterdam, Jozef uit Ippenburg, de heer Anil Sergio uit Den Haag, mevrouw Bea uit Utrecht, mevrouw Angela Gaurising uit Almere
0: en Naveen Gopal Rai.
1: Mevrouw Bea Gadraat uit Den Haag. Dat waren de bellers voor vanavond.
0: Joost, dankjewel. Ik wil jou bedanken dat je iedere keer samen met mij hier zit. Op een kiemtie samen in Kalker. Dat vinden wij heel leuk. En nogmaals, Joost, volgende week zijn we er niet.
1: Nee.
0: Want ik ben verhinderd. En ik zal zeggen, tot de 9e, 9 augustus zijn we er weer.
1: Zeker.
0: Ja. तो यहाँ तक था ये कार्यक्रम जो हम लोगों ने मिलकर पेश की. इस उम्मीद के साथ आपको अच्छा लगा होगा. और जो जो लोगों ने तार किए, भैया यूसुफ सबके नाम बता चुके हैं, तो दोबारा नाम बताने की ज़रूरत नहीं है. आप सबको भी फाउन हिंदुस्तानी रेडियो के सभी कार्यकर्ताओं की तरफ से, मैं अपने तरफ से, भैया यूसुफ की तरफ से आपको